আজি রাতে 10টায় বিশ্ব প্রসিদ্ধ পবিত্র রথযাত্রা উপলক্ষে আকাশবাণী কটক কেন্দ্রর রিলে করে শুনাইব গীতিনাট্য শ্রী গুণ্ডিচা। প্রযোজনা সারদা প্রসন্ন নায়ক, সঙ্গীত পরিচালনা ভুবনেশ্বর মিশ্র। এথিলা শ্রোতাবন্ধু কার্যক্রমর সূচনা। আকাশবাণী কেন্দুঝর পরবর্তী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর। কিছু সময়ের বিজ্ঞাপন বিরতি পরে শুনিবে সকালের আঞ্চলিক সংবাদ।

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীল নগরকু আস এ নীলাদ্রি মণ্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর মোর ঘণ্ট ধ্বনি যেউঠি মধ্য শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনিরে সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্টনাদ যেউঠা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যরে কোণ আপন সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যৌ পদকু বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্য আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদকু বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদকু ধোই দেবাকু চাহে টিকে পূর্বরু আপন মানে শুনিলে ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই মুহূর্ত সেইটি তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি আসছেন ভক্তঙ্কর আখির নীরে তাঙ্কর পাদকু ধোইবা পাই আহা কি সুন্দর ভাবরে ডক্টর শান্তনু রথ মহোদয় কইতিলে তাকু শ্রবণ করি মো দেহ এবে মধ্য লোম ডাঙ্করি উঠেছি প্রভু এড়ে ভাগ্য মোর হব কি বৃন্দাবনেশ্বরী সেবকী আপনার মো যদি মু সেবা ন করি পারিলে না আপনার সেবকর সেবা যদি করিবি তাহা মধ্য মো পাই পুণ্য হয়ে যাব কারণ আপনার পাদ এ চক্ষুর লোতক মধ্য আজ নিয়ন্ত পড়ি যাব প্রভু তথাপি আসিছন্তি আপন সেইপরি ভাবরে গরুড় যাহার বাহান কি দেবী আসন লক্ষ্মী দেবী যার খরণি তাকু কি দেবী ধন প্রভু আপনার কি বা আসন দেব আপনার আসন দেওয়া পাই কারণ গরুড় যাহার বাহান তাকু কি বা দেবী আসন লক্ষ্মী দেবী যার ঘরণী তাকু কি দেবী ধন যাহার আসন গরুড় যাহার ঘরণী স্বয়ং ঐশ্বর্য মাই কোটি ঐশ্বর্যর অধিকারিণী মা জগজ্জননী মহালক্ষ্মী আপনার কি বা ধন দেবী সেইপাই কোণ অছি আপন মধ্য কহিছন্তি যো যো জাম জাম তনু ভক্ত শ্রদ্ধেয়ম অর্চি তুম ইচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধা তামেব বিদদামি হম মু ধন চাহু নাহি মু কিছি চাহু নাই কিন্তু চাহুছি কোণ না কেবল শ্রদ্ধারে ভক্তিরে যিয়ে মতে যাহা কিছি অর্পণ গলা মু মধ্য তাকু নিজে গ্রহণ করিবি সেই শ্রদ্ধারে তো আপন মা শবরী যেতবে আপনার কোলিটিয়ে দিয়ে যাইলে অইটা কোলিকি আপন মধ্য তাকু খাই নেইলে আপনাইলে কেতে ধন্য কেতে প্রভু আপন সেই আপনার লীলা যে লীলাকে দর্শন করা যে লীলাকে দেখা মনে পড়ে সেই ভক্ত শালবেগঙ্কর সেই ভজনটি চাল সখি আমে দর্শন করিবা নীলগিরি কালিয়াকু কেউ সুরপতি বেশ করি অছি গিরিবর তোলিবাকু সে যে শ্রীমুখ তোরা সে যে শ্রীমুখ তোরা শিরে সোনা কেতা কেরা কেরা শিরে সোনা সুতা কেরা কেরা আজ কিন্তু সোনা নাহি টিকে পূর্বরু কহুতিলে মধ্যে নরেশ দাস মহোদয় মু পুনি ফেরি যাউছি পূর্বকু যে কলস ত্রয় যেতবেলে সংস্থাপন করা গলা নরেশ দাস মহোদয় কহুতিলে স্কন্দ পুরাণরে বর্ণনা করা যাইছি সোনার কলস লাগুতিলা
କିନ୍ତୁ ଆଜି ସୁନା ନାହିଁ, ଠିକ୍ ସେହିପରି ସୁନାର ସୂତା ଆଜି ରଥ ଚାରିପଟେ ଆଉ ଲାଗିନାହାନ୍ତି, ଲାଗିଛନ୍ତି ବିଭିନ୍ନ ନାନା ରଙ୍ଗ ବେରଙ୍ଗର ପୁଷ୍ପ ବିମଣ୍ଡିତ ହୋଇଛି ରଥ, ଯେଉଁ ରଥରେ ଅନେକ ଅନେକ ସୁନ୍ଦର ଭାବରେ କାରୁକାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ରାହୁରେଖା ଅଛି, କଦଳୀ ଗଛ ଅଛି, ମାଛ ଅଛି, ମଗର ମୁଣ୍ଡ, ଏତ ସହିତ ବିଭିନ୍ନ ସୁନ୍ଦର ଭାବରେ ଆଉ ପୁଷ୍ପ ଦେଇକି ମଧ୍ୟ କାରୁକାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ଏବଂ ଶୂନ୍ୟ ଚାନ୍ଦୁଆ, ଶୂନ୍ୟ ଚାନ୍ଦୁଆ ମଧ୍ୟ ତିନି ଗୋଟି ସେ ରଥରେ ମଧ୍ୟ ଲଗାଯାଇଛି। କାରଣ ଏ ଶୂନ୍ୟ ବ୍ରହ୍ମଙ୍କର ଲୀଳା, ଅନନ୍ତ ବ୍ୟାପୀ ଗଗନ ବ୍ୟାପୀ ଯାହାଙ୍କର ଲୀଳା, ସେଇ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ଯାହାଙ୍କର ଲୀଳାକୁ ବ୍ୟାପ୍ତ କରିବା ପାଇଁ ପୂର୍ଣ୍ଣମିଦମ୍ ପୂର୍ଣ୍ଣମିଦମ୍ ପୂର୍ଣ୍ଣ।

এই থিলা শ্রোতা বন্ধু কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী কেন্দুঝর আমার পরবর্তী কার্যক্রম বন সুরভি, এথিরে শুনন্তু বাথুড়ি গীত পরিবেশন করুচন্তি রাবণ নায়ক এবং সাথী।

শ্রোতা বন্ধু নমস্কার। আমা ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহাফলরে সেবানঙ্কর বিকাশ সম্ভব হইপারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

ছাত্রছাত্রীমানে এথিসহিত পরিচিত হয়ে পারিথান্তে। জষ্টিস ভি ভি নাগরাতন এবং আর মহাদেবন কু নিয়ে গঠিত খণ্ডপীঠ নবম শ্রেণী পাঠ্যক্রমে তৃতীয় ভাষা আরম্ভ নকরিবা লাগি কেন্দ্র সরকারকু কইছন্তি। তামিলনাড়ু সরকারক পক্ষের আগত এক আবেদনর শুনানি করে সুপ্রিমকোর্ট এই মতামত দেইছন্তি। ইউক্রেনর নূতন প্রধানমন্ত্রী ভাবে সেরি কোরেসকিঙ্ক নাম সেঠাকার সংসদরে অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতি ভোলদমির জেলেন্সকি কোরেসকিঙ্ক নাম সুপারিশ করেছিলেন। কোরেসকি ইউক্রেনর জাতীয় তৈল এবং গ্যাস কোম্পানি নাপ্তোগাজর মুখ্য কার্যনির্বাহী অধিকারী রূপে 2025 মশিয়ার কার্য করুলে। ইউক্রেনরে শহ শহ সংখ্যক বিক্ষোভকারী প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেডোরভঙ্কু বহিষ্কার করা রাষ্ট্রপতি জেলেন্সকিকু বিরোধ করে। বিক্ষোভকারী সামরিক সংস্কারমূলক পদক্ষেপে বাধা সৃষ্টি করবে বলে চেতাবনী দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আষাঢ়ী বীজ অবসরের কুচি সম্প্রদায়ের লোককে শুভেচ্ছা জনাইছন্তি। এহা কুচি সম্প্রদায় পক্ষের নূতন বর্ষ রূপে পালন করা যাইথায়। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে শ্রী মোদি আষাঢ়ী বীজ পর্ব কুচি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে রুধিমন্ত করে বলে কইছন্তি। টোকিওঠারে চালিথিবা জাপান ওপন ব্যাডমিন্টন টুর্নামেন্টরে অলিম্পিক বিজেতা পিভি সিন্ধু কোয়ার্টর ফাইনাল পর্যায়ক উন্নীত হয়েছন্তি। সে চীনর প্রতিযোগী হান ইউঙ্কু 8-1 সেট্রে পরাস্ত করে বিজয়ী হয়েছন্তি। সিন্ধু আসন্তাকালি জাপানর নোজোমি ওকুহারাঙ্কু পেটিবে। কার্ডিফর সোফিয়া গার্ডেনঠারে চালিথিবা তিনি ম্যাচ বিশিষ্ট এক দিবসীয় আন্তর্জাতীয় ক্রিকেট সিরিজর দ্বিতীয় ম্যাচ ভারত ও ইংল্যান্ড মধ্যে জারি রয়েছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে বোলিং করা নিষ্পত্তি নিয়েছিল। সম্বাদ প্রস্তুত হওয়া বেড়ে ভারত 21 ওভরের 3 উইকেট হরাই 111 রন সংগ্রহ করেছে। এই সিরিজে ভারত 1-0 আগুয়া রয়েছে। তৃতীয় তথা অন্তিম ম্যাচ আসন্তা রবিবার দিন লন্ডনর লর্ডসঠারে খেলা যাব। মুখ্য সংবাদ পুনি থরে। ভক্তিপূর্ণ পরিবেশ মধ্যে শ্রীক্ষেত্র পুরী বড়দাণ্ডে গড়া শ্রীজীবঙ্ক তিনিরথ। প্রধানমন্ত্রী আসন্তাকালি হরিয়ানার প্রথম হাইড্রোজেন রেল চলাচল করবে শুভারম্ভ। ওড়িশার 7টি স্টেশন সমেত দেশের 75টি অমৃত ভারত স্টেশনর করবে উদ্ঘাটন। চলিত বর্ষ ভারতের রেকর্ড সংখ্যক 376 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন। ইউক্রেনর নূতন প্রধানমন্ত্রী সেরি কোরেসকি মনোনীত এবং কার্ডিফঠারে এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজর দ্বিতীয় ম্যাচ ভারত ও ইংল্যান্ড মধ্যে জারি। সংবাদ শেষ হল।

0: নমস্কার শ্রোতাবন্ধু, শ্রোতাবন্ধু অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সহ সচেতনতার বিশেষ কার্যক্রম আম কেন্দ্র ছাড়া আম ডিএমএফ রু স্বাগত জনাওছু।
1: কেন্দুঝর জেলায় জেলা খনিজ প্রতিষ্ঠান বা ডিএমএফ র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা ও এই ডিএমএফ মাধ্যমে খনি প্রভাবিত লোকঙ্ক সহ সাধারণ জনতাঙ্ক পাই বিশেষ সুবিধা ও অন্যান্য কার্যক্রমকে নিয়ে প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ র এই অধ্যায়ের শুভেচ্ছা জনাইবা সহিত সমস্তঙ্ক সর্বমঙ্গল কামনা করুছু।

শ্রোতা বন্ধু, কেন্দুঝরা জেলার স্থাপিত হয়েছে ধরণীধর সরকারি মেডিকেল কলেজ ও হসপিটাল। এই মেডিকেল কলেজ কু ডিএমএফ সহায়তার বা ডিএমএফ অনুদানের প্রদান করা যাইছি এক অত্যাধুনিক বিশোধন যন্ত্র বা স্টেরিলাইজেশন মেশিন। এহাদ্বারা অপরেশন থিয়েটরের ব্যবহার করা যাওতিবা বিভিন্ন সামগ্রী কু খুব শীঘ্র এহা বিশোধিত বা স্টেরিলাইজ করিপারিব। এই মেশিনর উপাদেয়তা কু নেই আজির কার্যক্রম।

শ্রোতা বন্ধু, ডিএমএফ দ্বারা প্রসারিত আম কেন্দুঝর আম ডিএমএফ কার্যক্রম এইটি রাখা পূর্ব আপনার সুচিন্তিত মতামত কামনা করুছু। এই অধ্যায় আপনার কিপর লাগিলা মতামত দেওয়া অনুরোধ করে রহুছু। নম

0: শ্রোতা বন্ধু, আজ হচ্ছে আষাঢ় শুক্ল দ্বিতীয়া। কেন্দুঝর বড়দাণ্ডে অনুষ্ঠিত হয়ে যাইছি প্রভু বড়দেবজীঙ্কর পবিত্র রথযাত্রা বা ঘোষযাত্রা। প্রাতঃ 4 ঘটিকা সময়ের অবকাশ পরে পরে লুগা লাগি ধূপ পুষ্পাঞ্জলি দিয়া যাওয়া পরে দিন গোটায় সময়ের ধাড়ি পহঁড়ে শ্রীজীউমানু বড়দেউলর রথক নিয়ে যাই। পূজা দর্শন ও ছেড়া পহরা কার্যক্রম সরিয়া পরে রথটণা আরম্ভ হয়ে অসংখ্য ভক্তগণ বর্ষা সময়ের মধ্যে প্রভুঙ্কর দর্শন এবং রথটণার বিরত হয়ে নথিলে বড়দাণ্ড ভক্তিময় হয়ে যাই। এই পরিপ্রেক্ষীরে আমি ভেটি বিভিন্ন ব্যক্তিবিশেষঙ্কু। প্রথমে রথযাত্রা উপরে তাঙ্কর মতামত রখিলে কেন্দুঝরর উপজেলাপাল উমাশঙ্কর দলেই মহাশয়। তবে আসন্তু সে কেন্দুঝর রথযাত্রা উপরে কোন কৌছন্তি শুনিবা তাঙ্কর মতামত।
1: স্যার নমস্কার। স্যার, আজ হচ্ছে কেন্দুঝরর আরাধ্যা দেবতা প্রভু বলদেব জীবঙ্কর নবদিনাত্মক রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো এই পরিপ্রেক্ষীরে অসংখ্য ভক্তগণ আজ যে ভক্তগণ আমার কার্যক্রম সব শুনছেন সেগুলো, স্যার এই রথযাত্রা অবসরে আপনার কোন কবে?
2: প্রথমে তো জয় জগন্নাথ, জয় বলদেবজু। সমস্ত ভক্ত মানুষ মু খোলা হৃদয় স্বাগত জনাওছি। আসন্তু প্রভুঙ্কর এই যাত্রাকে আমি সফল মণ্ডিত করিবা। আপনার সুবিধা পাই প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কিং স্টল করা যাইছে এবং সেই জায়গার আপনার বড়দাণ্ডকে আসবে বিভিন্ন আমার ব্যাটেরি ভেহিকলস বি প্রোভিজন অছি। ইভেন যদি আপনার বসরে আসা চাহুন আমার আরটিওঙ্কর তরফর ইলেকট্রিক বসেস বি এভেলেবল অছি বড়দাণ্ডকে আসবে। ফর্দর আপনার বিভিন্ন স্থানরে পানি, আপনার স্যানিটেশন ফ্যাসিলিটিস বি অছি, মেলা পড়িয়ার বি তো আমি যেতে সম্ভব আমার তরফর আমি আপনার সুবিধা পাই চেষ্টা করিছু। এবং আসন্তু আমি সহৃদয়ে সমস্ত আপনার সহযোগ রহলে ঠাকুরঙ্কু তাঙ্কর নীতিকু ঠিক সময়ের সারি আমি আপন ঠাকুরঙ্কু তাঙ্কর মাউসীঙ্ক পাখরে পৌঁছে পারিবা। আছে
3: স্যার, কেন্দুঝরের রথ হল সবুঠারু সর্বোচ্চ রথ। এই রথ যাত্রার যে নীতিকান্তি অছি বা যাহা আমার বুদ্ধি রয়েছে সে বিষয়ে টিকে কোন?
2: নিশ্চয় এহা আম পাই গোটে গর্বর বিষয় যে আমার কেন্দুঝরের রথ বিশ্বর সর্ববৃহৎ রথ। তেণু এই পরিপ্রেক্ষীরে আমার যাহা বি নীতিকান্তি রয়েছে সমস্ত সেবায়ত পহণ্ডিয়া এবং আমার প্রশাসন তরফর এবং বিভিন্ন আমার যেত স্টেক হোল্ডর্স অনেক সমস্ত সহ আমার মিটিং হয়েছিল, সে এই সময় এই বর্ষ খাশ করে আমাকে বহু সহযোগ দিয়েছেন এবং ঠাকুরঙ্কর যাহা বি নীতিকান্তি অদম নির্ধারিত সময় অনুসারে আমি সারি পারিছু। সেপাই সে অশেষ অশেষ ধন্যবাদ দেবি।
3: স্যার, কোন ব্যবস্থা রয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং এই যে সব কার্যক্রম ঠিক সময় হব বলে কোন ব্যবস্থা রয়েছে?
2: বিভিন্ন অর্গানাইজেশন আমার স্বেচ্ছাকর্মী আমার আসছেন ভলেন্টিয়ার্স মানে সে প্লস এনসিসি মানে আমার সঙ্গে রয়েছেন। পুলিশ প্রশাসন তরফর বিভিন্ন আনাউন্সমেন্ট হয়েছে পূর্বর, বিভিন্ন পার্কিং লটর বিভিন্ন জায়গায় আমার এডভর্টাইজমেন্ট হয়েছে যদ্বারা লোক মানুষ কৌশি প্রকার কিছু অসুবিধা নহে। সোশ্যাল মিডিয়ায় এম্পল অ্যামাউন্ট অফ আমার আনাউন্সমেন্ট হয়েছে, আইসি একটিভিটিস করা যাইছে, আউ যাহা বি সুবিধা পাই প্রতি স্টলে খাইবা পাই কিছু আমার স্বেচ্ছাসেবী মানে খাইবা বি অ্যারেঞ্জ করছেন, প্লাস পণা বি প্রোভাইড করছেন এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন অর্গানাইজেশন তরফর এবং প্রশাসন তরফর বি প্রচুর মাত্রায় আমি পানি বোটল বি প্রোভাইড করছি এই তরফ।
0: স্যার, কার্যক্রম শেষে অসংখ্য ভক্তগণ আপনার কোন বার্তা রহব?
2: মু আপনার সমস্ত সর্বপ্রথমে অশেষ অশেষ ধন্যবাদ দেবি যে আপনার এত মাত্রায় আজ এটি যোগ দিয়েছেন। এই জনসমাগম পাই মু আপনার আভারী, আউ ঠাকুরঙ্ক প্রতি আপনার যে আস্থা অছি তাহা এটা হি তাহার প্রতীক। তেমন আসন্তু এই ভাবর ঠাকুর ঠাকুর আঙ্কু চেষ্টা করিবা আমি আমার ভক্তি ভাব সহ ঠাকুরঙ্ক এমিতি আমি সুরুখুরুরে তাঙ্কর মাউসীঙ্ক পাখে পৌঁছে পারিবা।
0: ধন্যবাদ স্যার। পরে পরে আমি কথা হইতিলু কেন্দুঝর অতিরিক্ত জেলাপালঙ্ক সহিত। আসন্তু সে কোন কহুছন্তি শুনিবা।
3: আজির এই

0: আছ হে দেবশ্রী, অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব?
1: নজাণ কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীলমাধব রূপর অন্তর্ধান হল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্রদুম্নে কল শোকাপ্লুত?
0: জাণে মুহি, সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত। কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই, খালি তুম লীলা দেখিবার পাই।
0: শুণ তেবে নারদ গোসাই, যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপরে বাস কলি, সেই দিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলক বৈকুণ্ঠপুরকু চালিগলে। এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা, সে মো পাখরে আপত্তি কলে। মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহিঁ। বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে মু প্রতিশ্রুতি পালন করিবাকু অন্তর্ধান হইযাইছি।
1: নারায়ণ নারায়ণ, তাপরে প্রভু?
0: অন্তরাড়কু আস, সবু কথা কহুছি।
1: চালন্তু চালন্তু প্রভু, নারায়ণ
2: নারায়ণ। হে দেবর্ষী, তুমি যা দিন আমি দুহে উৎকণ্ঠিত হয়ে এই মহোদধি বেড়ে অপেক্ষা করে বসিছু।
3: কুহ মুনিশ্রেষ্ঠ, কেবে কেউঠি আমি নীলমাধবঙ্ক দর্শন করে পারিবু?
1: রাণী গুণ্ডিচা, রাজা ইন্দ্রদুম্ন, তোমার নীলমাধব আউ না?
2: এই নাহান্তি
1: না, সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে। মু যাহা কহুছি মন দেই শুনো।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবার ধ্যানরে পূজারে নিষ্ঠার ভক্তির পরাকাষ্ঠার তুমি মোঠু মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাচ্ছি তাঁক পাদ তলে গুহারি করবি, তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কাহিকি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকু চহলাই দেইছি সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকু সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঢ়ারে থিবা আমার জন্মস্থান মহাবেদীকু থরে বুলিবাকু যিবা তুমি অনুমতি দেলে
0: এ তো অতি উত্তম কথা এথিরে আপত্তি করিবার মোর কোন অছি
1: কোন খালি যিবা আসিবা না সেটি কিছু দিন রহিবা
0: তু যা স্থির করিব
1: কোউ দিন যিবা
0: যোউ দিন তো ঠিক করিব
1: কেউ থরে যিবা
0: তু যোউ থরে কহিব
1: রথরে যিবা
0: যিবা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেই থরে যিবা তুমি তাড়ধ্বজরে যিব মু যিবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যিবে আউ গোটে কথা ভাই পতিয়ে কথা
0: কোন
1: মহাবেদী আমার জন্মস্থান সেটিকে প্রতিবর্ষ থরে যাই বুলি আসলে কেমিতি হুঁতা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাঙ্গে ভেট মধ্য হয়ে যাতা আউ মাউসী ঘর পোড়পিঠা মধ্য খাঁত
0: মাউসী পোড়পিঠা পত্র মনে পড়লা হো কথার মু কোণ কেবে অমত হয়েছে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতবে যাহা চাহিবু যাহা করিবু সবুথে মোর মত রয়েছে
1: ধন্য হলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হবি না ভাই ভৌণী তিনি হে রথে বসি জন্মস্থানক যাব আউ মু কাহিকি মু কোন তোমার জগুয়াড়ি কি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

করে নাই। ও জলে চন্ডালর রূপতির কি নির্লজ্জ প্রস্তাব! লজ্জা নাহি তম গজপতি পুরুষোত্তম দেবক, রথ উপরে চেরা পাহারা করি যে চন্ডালর কার্য করে তার কি হাস্যাস্পদ প্রস্তাব! কাঞ্চি রাজ দেবা পদ্মাবতীর পাণি গ্রহণ সে করিব, পুরুষোত্তমর আস্পর্ধা তো কম নুহে। চন্ডাল ঠাকুরর জলে চন্ডাল নরপতির কি দুঃসাহস! ক্রোধের মোর অঙ্গ প্রজ্বলিত হয়ে যাউছি, এ প্রস্তাব মো বংশ পরম্পরা প্রতি ঘোর অপমান। যা যা শীঘ্র!

0: দেখো যুদ্ধানি কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলা এসে চন্দন নৃপতি পুরুষ উত্তম।
1: কি কোন হেলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর নুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয় কে মু স্বচ্ছ করি পারিবি, কিন্তু তোমার পরাজয় কে মু স্বচ্ছ করি পারিবি নেই প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ে সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতকি মোর মিনতি, এতকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমর অপমান, তার পরাজয় আমর পরাজয়। চালো ভাই, যিবা আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করিবা গজপতিঙ্কু। সেঠারে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই, পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যিবা।
3: চাল, মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মন বাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ,

0: ভন্নাথং কর অপার করুণ রুকাঞ্চি অভিযান আমার সফল হয়েছি। বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি যে মা পদ্মাবতী আজি মোর বন্দিনী মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাই পদ্মাবতী জনে চণ্ডাল সাথী বিবাহ করা পড়ব।
1: চণ্ডাল সাথী?
0: হ্যাঁ চণ্ডাল সাথী। মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্ক প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে নাহি তুম? জনে চণ্ডাল বর খুঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা। শীঘ্র এ কার্য সমাপন করা হব। শ্রীগুণ্ডিচা দিন হলে ভাল, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু নাই। মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি? যাহাঙ্কু কাবেরী কূলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি। সে আজ মো প্রতি এক নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি এ অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এ অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।

0: আজি শ্রীগুণ্ডিচ পহণ্ডি সারি বলভদ্র সুভদ্রা সুদর্শন ও প্রভু জগন্নাথ রথরে বিজয় কলে আছিক্ষণ পরে আরম্ভ হব ছেড়া পহরা কার্য। এই তো শুভ মুহূর্ত উপস্থিত। গজপতি যেতবে চণ্ডাল বেশরে দুই রথর ছেড়া পহরা সারি নন্দীঘোষ রথর ছেড়া পহরা কার্যের নিমগ্ন থে ঠিক সেতিক বেড়ে
1: আস আস পদ্মাবতী হৃদয়ের ধৈর্য ধরি মো সাথে আস।